0: প্রিয় টিপি এনওডিএল বিজুলি উপভোক্তা আপন জানন্তি কি এবে 25 বর্ষ পাই বিজুলি বিল চিন্তার মুক্তি পিএম সূর্য ঘর যোজনার মাত্র 1875 টাকা দেই আজ্ঞা হ্যাঁ মাত্র 1875 টাকায় নিজ ছাত উপরে সোলার প্যানেল বসান্তু এবং বর্ষক 5000 টাকা পর্যন্ত সঞ্চয় করন্তু আজি হি 1800345678 কিংবা 1912 রে যোগাযোগ করন্তু
1: ओडिशा सरकारंक समवाय विभाग तरफ राज्यर समस्त कृषक भाई भौनी मानको सूचित करा जाउछि जे चलित 2026 मसिया खरीफ ऋतु पई प्रधानमंत्री फसल बीमा योजना रे निज फसल धान मका कपा अदा मांडिया चीनाबादाम हलदी ओ हरड चासर बीमा पंजीकरण कराइ नियंतु भाग चासी ऋणी ओ अणऋणी चासी समस्त निज फसल बीमा पंजीकरण निर्धारित तारीख 31 जुलाई सुधा निकटस्थ कृषि समवाय समिति जता पैक्स लैंप्स बैंक शाखा किंबा जनसेवा केन्द्र रे कराई परिबे चासी पिछा 5 एकड़ जमीर फसल बीमा पंजीकरण संपूर्ण देयमुक्त अटे प्लॉट पिछा केवल 1 टंका दबाकु पड़िबो अधिक विवरणी पई निकटस्थ कृषि समवाय समिति जेकोनोसी बैंक शाखा किंबा कृषि ओ समवाय अधिकारी को जोगाजोग करंतु
2: শ্রীক্ষেত্রে মানবীয় লীলা করুচন্তি মহাপ্রভু জগন্নাথ দেবতা হলে বি মনিষ ভি চলনি পুনি মনিষ ভি খাদ্যপেয় তাঁকু ভোক হুয়ে শোষ হুয়ে নিদ্রা পিআসে মনিষ জীবনর লক্ষণ তাঁক রীতিনীতি প্রকাশ পায়ে এমিতি তো না তাঁকর বড়খিয়া ঠাকুর এইপা তো প্রিয় ভাবগ্রাহী ভোজন পাই 60 পৌটি ভোগ 56 প্রকার ব্যঞ্জনর ব্যবস্থা হলে মাউসী মা হাত তৈরি পোড়পিঠার কালিয়া সন্তর ভারি লোভ সেইপা তো বাহুড়া যাত্রা দিন মাউসী মা পাখর পোড়পিঠা খাই শ্রীমন্দিরক লেউটতে মহাপ্রভু হাউসী মা বড়দাণ্ডর মধ্যভাগে বড়গণ্ডি ছক নিকটে রয়েছে মহাপ্রভুঙ্ মাউসী মা মন্দির প্রলয়কালে সমুদ্রক শোষণ করে শ্রীক্ষেত্রক রক্ষা করুবার সে অর্ধ শোষণী বা অর্ধাশোণী নামে বেশ পরিচিতা সেইপা সমস্ত দেবাদেবীকর মাতৃরূপে সে পূজিতা তেণু দেবী অর্ধাশিনী হলে জগতরনাথ শ্রীজগন্নাথ শ্রীবলভদ্র ও দেবী সুভদ্রা মাউসী রূপে পরিচিত বাহুড়া সময় শ্রীগুণ্ডিচার লেউটি শ্রীমন্দির অভিমুখে আসুক মহাপ্রভু বাটরে মাউসী মা হাতর পোড়পিঠা খাই ফেরি থাকে

0: নদী কিভাবে ভাবে পোতা হয়েকি আমার তিন ছ রথ পরিবর্তে তিন রথ হল এবং বর্তমান বড়দাণ্ড তিন কিলোমিটার ব্যাপী যে শ্রীমন্দির গুণ্ডিচা মন্দির গুণ্ডিচা মন্দির শ্রীমন্দির দীর্ঘ তিন কিলোমিটার ব্যাপী যে বড়দাণ্ড এই বড়দাণ্ডের যে তিন রথ যাচ্ছেন এবং তিন রথ আসুচার ইয়ে যে ষোহ চৌদ বার বয়ালিশ যাচ্ছি বয়ালিশ আসুচি বয়ালিশ যে চৌরাশি লক্ষ জীব দিয়ে যে দুর্লভ মানুষ পাইছে তাকে কেবে হতাদর করে দেওয়া উচিত নুহে।
1: চৌরাশি লক্ষ জনি মুক্ত পাইবা পাই
0: মুক্তি হওয়া পাই
1: দিব্য রথত্রয়ের দর্শন। আমি ইতি অবসরের আমার শ্রোতা বন্ধু মানুষ গোটে সূচনা দেউছু, যেউমানে মহাপ্রভুঙ্কু জানিবারে কিছু আগ্রহ রয়েছে, প্রশ্ন আপনমানকৰ রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনমানে যোগাযোগ করে পারিবে। আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি মনে রাখন্তু 8895254200। আউথরে কই দেউছু 8895254200।

0: মানে মার্জিত রূপ বলে আমি তাকে গ্রহণ করি এই শক্তি দেবী অর্ধাসনী দেবী পোড়পিঠা আমি দৌছু এবে তাও
1: এইটি সে কথা টিকে মু কহিবি
0: আজ্ঞা আজ্ঞা
1: যে বর্তমান না কু তা নাটি হইছে পোড়পিঠা কিন্তু বাস্তবিক পোড়া যায় নাহি কারণ শ্রী জগন্নাথ মহাপ্রভু কোনসি পোড়া দ্রব্য খাঁতি নাই এইটা কেমিতি প্রস্তুত হচ্ছে আপনার দেখবে না কিন্তু অছি পোড়পিঠা কিন্তু এটা বাস্তবিক পোড়ে নাই এইটা কেমিতি প্রস্তুত হুয়ে বা অটা ছেনা চিনি ইত্যাদি পড়িকি সে চকটা হুয়ে এবং হেরা পঞ্চমী দিন আরম্ভ হব হেরা পঞ্চমী দিন ঠাকুরাণী যেতবে যাবে সেতবে সে আরম্ভ করবে অটা ছেনা এবং তা সহিত অলেচ অলেচ ইত্যাদি খিসিমিসি
0: যা
1: হব জন্তা কেমিতি হব গোটে মাটি হাঁড়িরে বসিব মাটি হাঁড়ি উপরে গোটে পলম ঘোড়া হব এবং সে পলম এবং মাটি হাঁড়ি যে জোড়েই সেই জোড়েইরু কালে বাঁফ বাহারি যাব সেইপাই অটা চকটি করে তা তা চারিপটে তাকে বড়া হব সাত আট ঘন্টা সিঝিব সাত আট ঘন্টা সিঝিলা পরে সেই যে দ্রব্যটি বাহারিব তাকে চকটা হব চকটি করে সে তাকে কম করবে কাটবে খন্ড খন্ড করে কাটিকি ভাল ঘিওরে তাকে ছাণিবে ছাণিকি হি সেইয়া ভোগ লগাইবে ইয়া না হচ্ছে পোড়পিঠা
0: বাহ বহুত বড়িয়া
1: তেণু আমি বর্তমান দেখুছে এই পোড়পিঠার প্রস্তুতি এবং এ কথা কতবে সম্ভব হব শান্তনু বাবু যা কহিলে যে পিলা মানে আপনার দেখবে কত বড় আশ্চর্যর কথা এটি এই যে তিনি ঠাকুর বসছেন ইয়ে সবুলে ছোট পিলা হয়ে যাচ্ছেন ইয়ে জগতর কর্তা আপনার দেখবে যেতবে ধনু সংক্রান্তি আসব আকর সংক্রান্তি পূর্বদিন পর্যন্ত ইয়ে পুড়ি পিলা হয়ে যাবে অর্থাৎ মা যশোদা ইয়াঙ্কু ভোরু ভোরু খুয়াইয়াকু দেবে আপন দেখন্তু যা আপন কইলে যে ইঠু গলা বেলকু আজি সকালু খাইচন্তি খেচড়িটি খাইচন্তি তাপরকু সেনাপটা লাগি এলানি পাঁচ ঘন্টা সেনাপটা লাগি সেনাপটা লাগি পরে পুনি ইঠু ছিপে হেলালু এতে বেল হব মাউসী মা কইলে নাই নাই মো পিলা মানে ভকাতুরা হাইকির যাবেনি ইয়ে যেমিতি ধনু সংক্রান্তি আসিলে সেমতি দেখিবে মা লক্ষ্মী ঠাকুরাণী সে তাঙ্কর বাপ ঘরকু পলাইলা বলি বিশ্বাস করা হচ্ছে এবং এই দিন সেবে অতি সকালু সব শীত দিনটা তেণু শীত দিন পিলা মানে শীঘ্র খাইকি শুই পড়বে তেণু রাতে বড় তাকে উঠিগলা বেলক ভোক হব সেইপা ভোরু ভোরু কাউ কাহ ন কহা পূর্বর পিঠাপণা করিকি মা যশোদা তাকে খুয়াইব দিকে তেণু এটি গোটে বাৎসল্য স্নেহ ইয়ে গোটে লৌকিক লীলার গোটিয়ে দেখা যায়
0: বহুত বড়িয়া সুন্দর কথা আপনার কহিলেন যে শ্রোতা বন্ধু প্রশ্ন পচারিলে সেতিক চাহুলে আমি তাঠু অধিক তাঁকু তথ্য দেইদেলু বর্তমান আমার দ্বিতীয় বুথ সক্রিয় হওয়াকে চাহুচার দ্বিতীয় বুথে আমার যে বিবরণীদাতা মানে অনেক বর্তমান দশটা অড়চাশ হল সেইটি দুইজন ভাষ্যকার তাঁকর অল্প অল্প সময় কই পুনি প্রথম কেন্দ্রক সে ফেরান্তি
2: জয় জগন্নাথ জয় জগন্নাথ সুন্দর ভাবে আলোচনা শুণুলে প্রথম কেন্দ্রু বর্তমান জগন্নাথ সতরে গোটে মানববাদর যাত্রা সে করছেন মানবীয় লীলা করছেন কেতবে মাউসী ঘর পোড়পিঠা খাওছেন কেতবে বড়দাণ্ডরে রথ সুসজ্জিত হয়েছি সেনাপটা লাগি হইকি যেতবে সে ধাড়ি পহণ্ডিরে আসবে এ সবু তাঁকরি লীলা ইয়ে তাঁকরি বিচারধারা কারণ যে ব্রহ্মাণ্ডর নায়ক যে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনর যে কর্তা তাঁকু বা কোণ অগোচর তেণু সি যা করছেন সবু ভাল কারণ সি কোণ করছেন সমস্ত জাঁপারে বুঝিপারে সর্বং রহস্য পুরুষোত্তমস্য দেবা নজানাতি কুত মনুষ্য তেণু যে জিনিসটা মানুষ পক্ষে অসম্ভব সেই জিনিস দেবতা মানে এবং অন্য মানে দেবতা মানে যেটা জাঁপার না

0: నామ హరిర్ నామ హరిర్ నామైవ కేవలం కలౌ నస్తైవ నస్తైవ నస్తైవ గతిరన్యథా সেই পিঠর সেই ধামরু আজ এ বয়সরে চালিবা কষ্ট কিন্তু সাহস মনরে জগন্নাথকে দেখিবার তেণু এই যে আশা বিশ্বাস ভরসারে সি আসি বড়দাণ্ডে পৌঁছিচ্ছন্তি আম কেন্দ্রে আমি নিজকে গৌরবান্বিত মনে করুছু আপন মানে মধ্য আনন্দিত হউথিবে যে প্রতিটি ব্যক্তির মানুষের অধিকার আছে মহাপ্রভুঙ্ক পাখের তার ভক্তি নিবেদন করিবা পাই
1: জগন্নাথ মহাপ্রভু অনাথর নাথ অনাথর নাথ হচ্ছে মহাপ্রভু জগন্নাথ রাস্তা কড়ের সাধারণ মানুষ ঠু আরম্ভ করে যেড়ে বড় ধনী হোক না কী সমস্ত নিকটে সে সমান সমস্তে মনপ্রাণ দিয়ে মহাপ্রভুকে দর্শন করে নিজকে কৃতার্থ মণিবে নিজকে ধন্য মনে করবে নিজের মনস্কামনা পূরণ করবে
0: এ যাত্রাটি সাম্যবাদর যাত্রা হয়েছিল প্রতিটি আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি বর্গর মানুষ এতে নিজকে সংযোজিত করে পড়ুবার সে মহাপ্রভুঙ্ পাখে আশ্রিত হবার বঞ্চিত হেউ না সেপাই দেখবে আপন শ্রীক্ষেত্রের ভিড় সেপাই অনুভব করবে আপন মানে যে শ্রীক্ষেত্রের ভিড়র কারণ হচ্ছে এহা সাম্যবাদর যাত্রা এহা পরিবারর যাত্রা এহা শান্তি মৈত্রী প্রেম ভাবনার ইয়ে হচ্ছে ঘোষ যাত্রা
1: সমস্তে যে সমান এই জ্ঞান প্রদান করিবা পাই মহাপ্রভুঙ্কর যাত্রা এবং মহাপ্রভু কৌছন্তি মো আগরে কেই বড় নুহে কেই ছোট নুহে এই যে জ্ঞান দেইছন্তি কেতে বড় জ্ঞান
0: তার কারণ হচ্ছে 119 প্রকার সেবা যে করা যাইছি সেই সেবারে পূজা পণ্ডা নৈবেদ্য করুথিবা সময়রে কোঠ সুয়াসিয়া মানে প্রভুঙ্কর চারমাল বাঁধুচন্তি প্রভুঙ্কর বানা রথ উপরে বানা বাঁধুচন্তি আজ্ঞামাল চড়াউচন্তি তেণু আপন অনসর তাটি আনি যোগাই দেউচন্তি এটি কেউ সেবা কেহি বড় কেহি ছোট এ কথা নথিবারু আজি শ্রীক্ষেত্র হয়েছি সমস্ত প্রাণর কেন্দ্রবিন্দু প্রেম প্রীতির কেন্দ্রবিন্দু
1: এই যে 119 প্রকার সেবা সত্যলিপি উল্লেখ রয়েছে এবং প্রত্যেক সেবা পাই 7-8 জন সেবক সেবায়ত মানে নিয়োজিত রহন্তি এভাবে এক বিরাট অনুষ্ঠান আকু কল্পনা নকলে জানি হব না আকু অনুভব নকলে জানি হব
0: মহাপ্রভুঙ্ক লাগি পান খণ্ডে ভাঙ্গি দেবাকু বিড়িয়া পান যোগাই দেওয়া পাই হড়প নায়ক অছন্তি সিয়ে বিড়িয়া পান যোগাই দেউছন্তি
1: তেণু সবুবেলে ভাব ভাবকু নিকট অভাবকু দূর যা পাখের অভাব রয়েছে সে ভাব গ্রাহীকি পাইপারিব
0: সে চন্দন কু যাবে ডঙ্গারে কিয়ে কাত মারিব ডঙ্গা কু কিয়ে পরিচালনা করিব সে সেবায়ত মানে অছন্তি নন্দা ভদ্রা তেণু প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধালু মানে এ কথা কু অন্বেষণ করি শ্রীক্ষেত্রকু ধাই আসন্তি টিকে শান্তি টিকে আনন্দ লভিবা পাই না কোন কৌছন্তি আপন
1: ভাব বিনোদিয়া ভাবর ঠাকুর ভাব ডরি ন লাগিলে জনে এটি আসি পারিব না জনে এ প্রকার জ্ঞান কু বিতরণ করি পারিব না এটি কে কার জাতি খোঁজুনি বর্ণ খোঁজুনি ধর্ম খোঁজুনি সম্প্রদায় দেখুনি সমস্তে সেই মানবাদর চেতনা উপরে বিশ্বাস করি
0: আম কেন্দ্র আগে আমি দেখুছে ছোট ছোট পিলা মানে বহু সংখ্যারে তাঙ্কর সুরক্ষা দৃষ্টিরু যেহেতু গহলি বড়ি যাইছে তলে সেমানে চালি পারিবে নাহি তেণু তাঙ্কু কান্ধকু উপরকু উঠেই নেইছেন তাঙ্কর বাপা মা মানে কান্ধ উপরে থই দেখেই দেউছেন দেখে দেখে এই জায়গায় এই সব কথা আমি ঠাকুর আগে দেখিবা এ কথাকু দেখিবা পরে আমার মধ্য সেই শৈশবর কথা মনে পড়ি যাচ্ছি আউ শিশুটি আজ জগন্নাথ মহাপ্রভুঙ্কর তত্ত্বকু জানিবা শুনিবারে আজি প্রথম তার প্রবেশ মধ্য হয়ে যাচ্ছি
1: আমি যেতবে ছোট ছুয়া ছিলে আমি মধ্য বাপাঙ্ক কান্ধরে বসিকি আসুলে তেণু আমি যেতবে বড় হইকি বাপা এবং অজা ভাই হইকি যেতবে দেখুছে বড়দাণ্ডরে
0: ইয়ে হচ্ছে পারম্পরিক পারম্পরিক প্রক্রিয়া তেণু আমি শিশু থিলে আজ আমি বড় হইছে আম শিশুকু আমি সেই যত্ন যোগাই দেবা এই যে পরম্পরা সে পরম্পরারে মহাপ্রভু সমস্ত আশীর্বাদ দেইছন্তি ন হইছিলে আজ এতে বড় যাত্রার পরিপূর্ণ যে বৈভব যাহাকু দর্শন করি সমগ্র বিশ্ব আজ আনন্দরে উবুটুবু হেউছি যে ভারতর এক সাগর কূলরে এক ধাম রয়েছে এক জায়গা রয়েছে যেউঠারে এইপরি এক বর্ণাঢ্য শোভাযাত্রা হেউছি খোলা আকাশ তলে এভাবে এক যাত্রা লাগুছি কৌণসি দ্বেষ না বিদ্বেষ না অশান্তি না
1: বাবু মোর গোটে জিনিস মনে পড়ুছি বৃন্দাবনে কৃষ্ণ সে অযোধ্যার রাম বদ্রিকার নারায়ণ মথুরার শ্যাম

0: কালে কালে শিব তব যোগ স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু নাই ধন মাগু নাই মো রাজপদ মাগু নাই প্রভু, এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটি দেইথান্তু প্রভু। মু যেতে দিন পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবাকু করুথিবি, সে মার্জনা কার্য করুথিবি, যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা, যো দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখকু সমর্পিত করিবার ভাবনা। ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতি উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে, প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি, আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে, আউ এপটে প্রজাবৎসল যো রহিছন্তি সমস্ত শ্রদ্ধাড়ু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যাহা করে সারিছন্তি যো আশীর্বাদ তাঙ্কু মধ্য সেমানকু সমর্পণ করিবে, কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরি যে সেবা করুছন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছন্তি আম নিকটরে পৌঁছিছন্তি। পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকাল ভাবরে তাহাঙ্কর সেবা মধ্য প্রদান করিছন্তি, তাঙ্কঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনা কু জানিবা। তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানি মহোদয়, তাঙ্ক পাখুক আমি নেই যাউছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতি কু টিকে আমমানক পৌঁছাইবা পাই।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন আপনমানক অনুভূতি কহিবি, আজি গত দিন মানকরে আপনা যে বর্ষা দেখুথিলে আমি ভাবুথিলু বর্ষা হব, এ পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কেমিতে নাচিবু, সাতে তুমি তো গিলাপ পিঁধিকি আসিলা আমি কেমিতে নাচিবু, আমি কেমিতে তোমার সহিত রহিবু, তোমাকে যে মুহটাকে সজবাজ হয়েছে দেখাইবু কেমিতে, আজ সুন্দর ভাবে মহাপ্রভু পাগটিয়ে করেদেলে। কিন্তু বড় কথাটি যেতে আজ দেখিলি দি ভাই ভৌণী পলাই আসলে, বড় বার মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পলাই আসলে, এত কালিয়া সাত আসলে, আহা মু দেখু থাকে যে তো সেবেলা রহি যাও থাকে নাকচনা দ্বার পাখে রহি যাও থাকে আসু না, বিকল হয়ে তাঁক পা নাচু থাকে প্রভু তুমি টিকি দেখি দিও, তুমি টিকি অনাই দিও। এই সময় মু হঠাৎ দেখু থাকে যে গুন্ডিচা মন্দিরর রাস্তা আউ শ্রীমন্দিরর বাইশি পাহাচ পুরা অলগা অলগা কথা, এটি সমতল রাস্তা যে দিয়ে আসু থাকে, হঠাৎ যেত ঝকাটিয়ে দৌথা দৈতাপতি সেবক মানে যেতবে পহণ্ডি করুথান্তি সেতবে ঠাকুরে পছুকু হইতাউন্তি, যেতবে টিকে আগুকু টানু থাকে সেতবে দেখু থাকে আখিরে অনউ থাকে বিস্ফারিত নেত্র, মতে লাগিলা মো ছড়া সে কাহাকু দেখু নাহান্তি মতে হিঁ দেখুছন্তি, এতে আনন্দ লাগিলা মু তাকু আউ কোন নাচিবি না নাচ ভুলি গলি, মু সাঙ্গে সাঙ্গে চন্দন করি পকাই দেলি, মু তাকু চন্দন পকাই দেলি, চন্দন তাকা মুহরে লেপি দেলি, সেই চন্দন কু আনি মো দেহরে পকাই দেলি, মতে এতে খুশি লাগিলা। আপনমানে সমস্তে জগন্নাথকু ভালো পাআন্তু, মহাপ্রভুঙ্কু পাই সমস্তে আজি সংসার মঙ্গলময় হউ, সমস্তে কউথান্তু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: ভাবনারে বর্তমান আমার উৎকলর মৌড়মণি গজপতি দিব্য সিংহদেব বর্তমান ছেড়া পহরা কার্যকু সমাপন করি বর্তমান জগন্নাথঙ্কর রথ অভিমুখে যাত্রা করুছন্তি, কিন্তু সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় আজ শ্রদ্ধাড়ু ভক্ত এই শরধাবালির প্রাঙ্গণরে দণ্ডামান হই চলন্তি বিষ্ণু আর সাক্ষাৎ বিষ্ণুঙ্কু দর্শন করিবা সহিত আজির যে মহা আনন্দর মিলনর যাত্রাকু অনুভব করুছন্তি, সেই অনুভব ভিতরে

0: ব্যক্তি মানে সর্বধর্মর মানুষ মানে গোটিয়ে পরিবার সদৃশ বড়দাণ্ডরে আনন্দকু সেমানে উপভোগ করুছন্তি।
1: বাবু বর্তমান দুই পটরে আউজি কি রহিগলে ভক্ত মানে বর্তমান অপেক্ষা করিছন্তি কেতবেলে তালধ্বজ রথ আসিব আমি সন্দর্শন করি নিজর মন তন চৈতন্য পবিত্র করিবা সঙ্গে সঙ্গে চর্ম চক্ষুকু নির্মল করিবু পবিত্র বাতাবরণ ভিতরে আমি আগকু মাড়ি যিবু এই যে জ্ঞান আসুছি।
0: সেমানে বড়দাণ্ডকু বর্তমান পিচু রাস্তা বলি ভাবু নাহান্তি বা ধূলি দূষর বলি ভাবু নাহান্তি। অনেক ভক্ত আম কেন্দ্র আগরে পদ্মাসন পকাই চেকা পকাই বসিগলেনি আউ সেমানে থকি পড়িছন্তি দিন সারা প্রভুঙ্ক পাখরে দণ্ডায়মান হই দর্শন করিবারে সেমানে বসি যাইছন্তি। সেই বসিবা ভিতরে কিন্তু ছাড়ি নাহান্তি তাঙ্কর সেই প্রাণপ্রিয় ঠাকুরঙ্কু
1: কেতবেলে আসিব তালধ্বজ রথ
0: দেখিবা করিবা বা চিন্তন করিবা এক আরাধনারে বসিছন্তি। কেতবেলে মো নিকটবর্তী হেবে সেই বড় ঠাকুর মু তাঙ্কর সেই দৌড়ির স্বর্ণচূড়র সেই বাসুকী নাগর সেই স্পর্শ টিকে পাইবি এ কথাকু সেমানে অপেক্ষা করি রইছন্তি। শঙ্কচূড়র স্পর্শ টিকে পাইবি এ কথাকু সেমানে অপেক্ষা করি রইছন্তি। বাস্তবরে এই যে পরিবেশ বেলকু বেল এক মহার্গ পরিবেশ হয়ে যাচ্ছি আধ্যাত্মময় হয়ে যাচ্ছি পুণ্য পবিত্রময় হয়ে যাচ্ছি। এ হচ্ছি মহাপ্রভুঙ্কর দিব্য রথর আগমনরে সমস্ত যেপরি নিজকু হজেই দেউছন্তি।
1: মহাপ্রভু মানে যেমতি পাট ডোরিরে বন্ধা হইকিরি যাউছিলে রথকু তাঙ্ক দৌড়ি মধ্য যৌ বাসুকি কহিলে নাগ কহিলে নাগুণি কহিলে ইয়ে ইয়ে যৌ ভক্ত ভগবানঙ্কর মিলনর
0: সিয়ে বন্ধন প্রিয় ঠাকুর যুগে যুগে বন্ধন হই রইছন্তি। আপন বিশেষ করি জগন্নাথ মহাপ্রভুঙ্কু দেখন্তু শিকুলি ফিটা হেলা যেতবেলে স্নান বেদীকু আসিবে পুনি গলে অনসর ঘর ভিতরে রহিলে বন্ধন হই তারপরে পুনি আসিলে রথরে বন্ধা হই রুন্ধা হই রহিলে পুনি রথরু ফিটা হেলে পুনি আড়প মণ্ডপরে বন্ধা হেলে
1: ভাব রজ্জুর বন্ধন ভাব ডোরির বন্ধন ভক্ত ভগবানঙ্কর মিলনর বন্ধন
0: তার না হচ্ছে রসিক শিকুলি। সে রসিক শিকুলি যদি বন্ধা টিকে ন হব কালিয়াকু নিদ হব না সে সব ঠিয়া পহুড় রহুছি
1: রসিক নাগর রসিক নাগর
0: সেই শিকুলি যে অন্টা শিকুলি তাহা হচ্ছে রসিক প্রেম শিকুলি তেণু সে শিকুলি ভক্ত পাই সে আজি বড় দাণ্ডে ঠিয়া পহুড় হইকি রহুছন্তি আপন জানিছন্তি রথ
1: কেবল ভক্ত মানঙ্ক পাই
0: আসন্তা
1: ভগবান সে
0: কালি ঠারু যে তিন দিন রহিবে ঠিয়া পহুড় মহাপ্রভু হেবে গোটিয়ে কপড়া কেবল আবরণ বেষ্টন রহিব ইয়ে হচ্ছে ভক্ত পাই নথিব পলঙ্ক নথিব নিদ্রা দেবীঙ্কর আবাহন সেমিতি কৌণসি ব্যবস্থা নথিব
1: ভক্ত কাঙ্গাল প্রভু ভক্ত পাই তাঙ্কর সবু কিছি আমি ভক্তকু ছাড়ি দেলে তাঙ্কর কিছি নাই।
0: আমি যেপরি বাহারকু বিদেশ গলে আমি যথা কথা করি চলেই দেউ হউ যেমিতি হউ বাহারকু তো আসিছু মহাপ্রভু আজি আমরি পরি সেমতি সবু কথাকু সে সহি নেউচন্তি। তাঙ্কর গোটিয়ে লক্ষ্য রহিছি কর্মকু সিদ্ধি করিবা যাত্রাকু সিদ্ধি করিবা খণ্ডনাথ সর্ব দুঃখানাম গোটিয়ে উদ্দেশ্য সবু খণ্ডন করিবি দুঃখ গুড়িক মো ছুয়া আসিছন্তি মোর পিলামানে আসিছন্তি বড়দাণ্ডকু মু সমস্তঙ্ক দুঃখকু খণ্ডন করিদেবি। এ কথা যেতে দূর যাউছি যেতে দূরে পহঞ্চুছি এ বার্তা সমস্তঙ্কু মু খণ্ডন করিবি সেই খণ্ডন করিবা পাই দুঃখ মহাপ্রভু সবু কষ্টকু স্বীকার করি অঙ্গীকার করি আসুছন্তি।
1: সেইতি পাই মহাপ্রভু যো সিন্ধুক নেইকিন যাউছন্তি সেই সিন্ধুকরে ন দিন পাই তাঙ্কর বস্ত্র তাঙ্কর ঢাল তাঙ্কর প্রত্যেকটি জিনিস সেইতরে যাউছি দেখন্তু ভগবানঙ্কর সবু জিনিস সেইতরে যাউছি পুনি সেই জিনিস ফেরিকিরে আসুছি।
0: আপন গোটিয়ে কথা আমি বর্তমান শ্রোতাবন্ধুকু জড়াইবা যেউ ঠাকুর ষাঠিয়ে পৌটি খিয়া ঠাকুর যেউ ঠাকুর চারিথর দিনকু ষাঠিয়ে পৌটি হাজার হাজার লোকঙ্কর যেউ প্রসাদ লোকমানে পাউছন্তি অন্ন ব্যঞ্জন তার নাম কহিলে কেতে সময় লাগিব বুঝিবা পাই সময় লাগিব সে ঠাকুর বর্তমান সুখিলি ভোগ কাই আসন্তা তিন দিন এই রথ উপরে রহিবে এহার অর্থ কোন ভক্ত পাই সে ভগবান না কোন কই পারিবে
1: নিশ্চিত ভক্ত পাই ভগবান নীলাদ্রিকু যেদিন বিজয় করিবে তা পরদিন যাই হব নীলাচল বড়া তা পূর্বরু আর নীলাচল অবড়া হব না।
0: আমি যদি দুই দিন গোটিয়ে দিন উপবাস করুছে পরদিন অন্ন পাইবা পাই কেতে কষ্ট আমাকে
1: হচ্ছে
0: কিন্তু আম মহাপ্রভু সবু সহি যাআন্তি কে পথর করি দিয়ন্তি নিজকু তারু ব্রহ্ম সিয়ে কেবল এই ভক্তঙ্কর সুখ দুঃখর কথাকু বুঝিবা পাই তাঙ্করি কথাকু সিয়ে অবলম্বন করিছন্তি অনেক কষ্টকু
1: স্বীকার করুছে। আগেরে গুটে বিরাট মানে ভজন কীর্তন করুছন্তি এবং কিভাবে ভাবরে একত্রিত হইকিরি

শ্রবণ করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সি দিল তক। বর্তমান আসন্ত শুনিবা কিছু ভক্তিভাবপূর্ণ ভজন।

শোন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সে দিল তাক। স্টুডিও ঘন্টার সময় বর্তমান সন্ধ্যা 6:30। আমাকে শুনুথবা প্রত্যেক শ্রোতা বন্ধুঙ্কু আজির পবিত্র বাহুড়া যাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজির এই পবিত্র সন্ধ্যায় সমস্ত শুভেচ্ছা এবং শুভকামনা জনিয়ে আরম্ভ করছু ভক্তিগীতর কার্যক্রম আরাধনা।

টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিসি তিলতাক সূর্য ঘণ্টার সময় বর্তমান সন্ধ্যা 7:32 আসহিত আরম্ভ হয়েছে আমার শো যার না হচ্ছে সন্ধ্যাসর আন্ধ্যাসর শো নেই মু আছি আপনার রেইনবো সাথী শুভশ্রী আজ আপনার সহিত সন্ধ্যা আসরের আপনার জনাই থাকে নিজের প্রিয়জন মানুষ নিজের মনের কথা যদি আজ কাহার বার্থডে কিংবা আনিভার্সারি থাকে তাঁক জনাই পারে নিজের উইশেস এই আমার সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে সো কেমনি মেসেজ করবে কই রাখুছি নিজের ফোনর মেসেজ বক্স কু যাই টাইপ করন্তু এফএমআরসি টিকে স্পেস দিন্তু যাহাঙ্কু নিজের মনের কথা জনাইবা পাই চাহুছন যাহাঙ্কু নিজের এসএমএস মাধ্যমে নিজের উইশেস জনাইবা পাই চাহুছন্তি নিজের উইশেস লিখি তাঁকর আড্রেস তাঁক না তাঁক আড্রেস লিখন্তু তাপরে টিকে স্পেস দিয়ে নিজ না আড্রেস লিখি পঠাই দিন্তু আমার অফিসিয়াল নম্বর 09495963210 কিংবা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8895254200 রে পৌঁছাই দিন নিজের মনের কথা নিজের গুড উইশেস নিজের প্রিয়জন পাখে আমার এই সন্ধ্যা আসর সেগমেন্ট মাধ্যমে

ভাবু নিজ কথা ভাবিবাটা বোধ হুয়ে টিকে সেলফিশ হয়ে যাবা না সাথী সেইটা কেবে বি নুহে। আমি নিজ কেয়ার নিয়ে নিজে ভাল রহিলে হি অন্যমানক কথা টিকে বেটার বুঝি পারিবা না। সো নিজক ভাল পাইবা নিজর আগ কেয়ার করিবা গোটে ভাল অভ্যাস নিহাতি।

শুনছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটের তেলসি তেলদাগ বর্তমান শো চালিছে গীতরে মিতরে ও গীতরে মিতরে সহ মু আছি আপনার রেইনবো সাথী শুভশ্রী আজ আপনার সাথে আমি টিকি পূর্বর কথা হইলে নিজের যত্ন নেওয়া বিষয়ে সেলফ কেয়ার মানে যে কেবল হেভি প্রাইস বালা স্পা করা নুহে বন্ধু নিজে ফিট অ্যান্ড হেলদি রহবাটা বি গোটে টাইপ র সেলফ কেয়ার টাইমলি হেলদি খাইবা টাইমলি শোইবা নিজকে ডিটক্সিফাই করবা গোটে টাইপ র সেলফ কেয়ার হি এই সব ছোট ছোট সেলফ কেয়ার কো বেশি সময় লাগে নি সত কিন্তু এই সব বড় বড় ইম্প্যাক্ট পকাই থাকে আমার ডেলি লাইফ রে এই সব সেলফ কেয়ার আমাকে ফিট অ্যান্ড ফাইন রাখবার হেল্প করে থাকে আমাকে হেলদি রহবার বি হেল্প করে থাকে।

এথর জাভেদ আখতারঙ্ক গীত রচনা এবং এ আর রহমানঙ্ক সঙ্গীত নির্দেশনার সাধনা সরগমঙ্ক কণ্ঠে এই সুন্দর ভক্তি গীতটি।

এইটি শেষ করছু ভাবভক্তর কার্যক্রম অর্ঘ্যথাড়ি আকাশবাণী এফএম রেনবো কাঠক। আমার পরবর্তী কার্যক্রম অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ১০৪তম ভাগ আসন্তু শুণবা। প্রযোজনা সুহাস মহান্তি।

100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক আরম্ভ করছু রেনবো এসএমএস যে কার্যক্রমে আপনার এসএমএস দ্বারা নিজ মন পছন্দ গীত শুনে থাকে তবে আরম্ভ করা এক ভক্তি সঙ্গীতর যে সঙ্গীতক অনুরোধ করেছেন সমীর সঙ্গীত পণ্ডা তেলেঙ্গাপেঠ কটকর ভজন সম্রাট ভিকারবীড়ঙ্ক কণ্ঠর গোটে সুন্দর গীত শুনে দেছি আপনার মন পছন্দ গীত

4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সা দিল তক রে মিঠা কথা মধ্য হব হ্যাঁ সাথী আপনকর মিঠা মিঠা মত মধ্য মাগিবি স্থান রহিছি চলচ্চিত্রর দৃশ্যকু নিজ কণ্ঠস্বর মাধ্যমে ভাবনা অনুভূতি ও জীবনদাতা হেউছি প্লেব্যাক গায়ক এবং গায়িকাঙ্কঠারু সবুঠারু বড় কলা

ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সে দিল তক চলেছি কলাকার হ্যাঁ সাথী ভারতীয় সঙ্গীত এক বিশাল মঞ্চ যেউঠার কি নিজের পরিচয় সৃষ্টি করা সহজ নুহে অনেক প্রতিভাশালী গায়ক গায়িকাঙ্ মধ্যে নিজের এক স্বতন্ত্র স্বর পরিচয় তৈরি করা দীর্ঘ সময়ের সাধনা আবশ্যক হুয়ে যাকি মহালক্ষ্মী আয়ার নিজ স্বরর মাধুর্য গায়নার বিশেষ শৈলী দ্বারা চলচ্চিত্র সঙ্গীত জগতের পরিচিত হয়ে কণ্ঠস্বর এক নরমপণ রয়েছে যা প্রেম বিরহ আশা আনন্দ ও ভাবপূর্ণ গীতগুড়ি আহরি মন ছুঁয়া করে থাকে হ্যাঁ সাথী মহালক্ষ্মী আয়ার হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের বেশ পরিচিত সে বিভিন্ন সঙ্গীত নির্দেশক সহ কাম করে অনেক গীতরে কণ্ঠদান করছেন তাঁর গায়নরে আধুনিক চলচ্চিত্র সঙ্গীত সহ ভারতীয় সঙ্গীতর মূল রূপর এক সুন্দর সম্পর্ক দেখা যায়

নিরবতা অনেক অকুহা কথা শোনা যায়, যে কথা কি মানুষ কাহাকু কহিপারে নি। সে কথাকু কেবল সে বর্ষাকু কহিদিয়ে, যে লুহকু লুচাইবাকু চাহে সেই লুহকু বর্ষা বিন্দু সহিত মিশাই দিয়ে। সতরে বর্ষা আমাকে শিখায় যে জীবনরে যেতে দুঃখ আসুনা কাহিঁকি, তাপরে দিনে না দিনে সুখ আসিব। যেতে নিদাঘ আসুনা কাহিঁকি, যেতে তাপ আসুনা কাহিঁকি, দিনে না দিনে মেঘ আসিব। যেতে দুঃখ থাও তাপরে পুঁড়ি সুখ আসিব। যেতে শুখিলা হয়ে যাও মন, গোটিয়ে দিন ভাল পাইবার বর্ষা পুঁড়ি তাকে ভিজেই দেব শ্রাবণর মেঘ। তেণু আশার প্রতীক হেউছি শ্রাবণর মেঘ।

ওর আকাশবাণী এফএম ডেনমার্কটাক দল সে দিল তক চলিছে কিছু কথা কিছু গীত হ্যাঁ সাথী সেই শ্রাবণের ছোট পিলাঙ্কর খুশির কথা মানে আম পিলাবেলার কথা মনে পকাই দিয়ে বহুত স্মৃতি মধ্যে মনে পকাই দিয়ে সেই কাগজ ডঙ্গা সহিত বর্ষা পানি সাঙ্গমানক সহিত গাঁ দাণ্ডরে বর্ষার ভিজিবা মনে পকাই দিয়ে সেই পিলাদিনার স্মৃতি শ্রাবণ